0: গুলাবের ফুলে নাই তার বেলে বেটবেটা রিয়ে
1: খরচ খায়
0: মালকল গুলাবের ফুলে নাই রিয়ে তার উপর খরচ করি ও আরে জোজার গলে মাই মঙ্গলসূত্র ভান মেলো চি লাজ ছুটনু লাগিয়ে তো না আরে কান্দি সোনে ডাগিনা গলে ঘাল দ মালকন চম চম চম কি তো তারো ভগবান কল্যাণ করিয়ে আরে হিজড়ার অবলা দুসরে তান্ডরি সাউন দেখন ওনে বার চৌদ দিয়াইছি ঘরের মালকনের ভুকে মারছি তার সুগো পাপি জগেম ছেনি।